ইত্যাদি মশালা সর্বজিন রাখিও ততিরা মতিরা ততিরা মতিরা কঠিন পরা চৌটা ফুফু চুমি কাকারিকা ঝেলাম বসি মৌরলি ঝোরা নমালে পাহাড় নমালে মদিস লাগুরে ভিড়।